0: প্রযুক্তিবিদ্যা আধারিত মোবাইল মাধ্যমে পরীক্ষামূলকভাবে বিপর্যয় সতর্কতা নেই এভাবে বার্তা প্রদান করা যাইছি। দূরসঞ্চার বিভাগ দ্বারা জাতীয় বিপর্যয় পরিচালনা কর্তৃপক্ষঙ্ক সহযোগে এই ব্যবস্থার বিকাশ করা যাইছি। সুনামি, ভূমিকম্প, বজ্রপাত, গ্যাস লিক এবং রাসায়নিক বিপদ ভলি সংকটপূর্ণ পরিস্থিতিতে লোকমানঙ্কু দ্রুতগতিরে সতর্ক করাইবা লাগি এই ব্যবস্থা গ্রহণ করা যাইছি। ভারতর সমস্ত 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলরে এহা কার্যকরী হইছি। নীতি আয়োগর পূর্ণকালীন সদস্য ভাবে নিযুক্ত হয়েছিবা ডক্টর আর বালসুব্রমণ্যম এবং ডক্টর জোরাম আনিয়াঙ্কু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে প্রধানমন্ত্রী কহিছন্তি উভয় সদস্যঙ্ক অভিজ্ঞতা এবং বুঝামণা নীতি নির্ধারণ ক্ষেত্রে সহায়ক হব। বিভিন্ন ক্ষেত্রে সেমানঙ্ক অবদান নবসৃজন এবং অভিবৃদ্ধিকে আগেই নেব বলে শ্রী মোদি কহিছন্তি। ক্যাবিনেট সচিবালয় পক্ষরু প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিরে ডক্টর বালসুব্রমণ্যম এবং ডক্টর আনিয়াঙ্ক নিযুক্তি বিষয় প্রকাশ পাইছি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। লেবাননে ইস্রায়েলর বিমান আক্রমণ যোগু চারিজন মহিলা এবং জনে শিশুঙ্ক সমেত 13 জনক মৃত্যু ঘটিছে। আক্রমণে অনেক আহত হয়েছিবা লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় সূচনা দিয়েছে। সেঠাকার প্রশাসনিক অধিকারী সূচনা অনুযায়ী ইস্রায়েল সেনা লেবাননর সীমান্ত অঞ্চলে এক ক্যাথলিক কন্যাশ্রমর কিছু অংশ নষ্ট করেছে। ইস্রায়েল সেনা পক্ষ লেবাননর দক্ষিণাঞ্চলর 9টি গাঁর বাসিন্দা অন্যত্র পড়াইবা লাগি চেতাবনী দিয়া যাইছি। গত মাস 17 তারিখর আমেরিকা মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বে ইস্রায়েল সেনা এবং লেবাননর আতঙ্কবাদী হেজবোলা গোষ্ঠী আক্রমণ প্রত্যাক্রমণ জারি রাখিছন্তি। লেবাননর ক্যাথলিক চর্চরে ভঙ্গারুজা করিবা দাবিকু ইস্রায়েল প্রত্যাখ্যান করেছে। ইস্রায়েল সেনা কহিছে সম্পৃক্ত কোঠা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যাউথিলা। সেঠারে কেবল 2 জন নন রহুথিলে বলি ইস্রায়েল কহিছে। জর্মানিরে আমেরিকা তার সৈন্য উপস্থিতিকু বহু পরিমাণে হ্রাস করিব বলি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কহিছন্তি। প্রায় 5000 সৈনিকঙ্কু জর্মানিরু ফেরাই অনাযিব বলি সে কহিছন্তি। অন্যপক্ষে জর্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস ক্রিস্টোরিয়াস কহিছন্তি আমেরিকার সৈন্য হ্রাস পরে জর্মানি তার সামরিক ভিত্তিভূমি বিস্তার করিবা পাই যোজনা করেছে। জর্মানিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে আমেরিকা লক্ষ লক্ষ সৈন্য নিয়োজিত করেছিলা। এবে জর্মানিরে 36000 অধিক আমেরিকীয় সৈন্য থিবা বেলে ইটালিরে 12000 ও ব্রিটেনরে 10000 সৈন্য মোতায়েন অছন্তি। স্নাতক ডাক্তারী শিক্ষার নামলেখা পাই আজি যোগ্যতা প্রবেশিকা পরীক্ষা নেট অনুষ্ঠিত হব। অপরাহ্ন 2টার সন্ধ্যা 5টা পর্যন্ত এই পরীক্ষা করা যাবে। নেট পক্ষর মিলিথিবা সূচনা অনুযায়ী পরীক্ষার্থী মানে অপরাহ্ন 1:30 পর্যন্ত পরীক্ষা কেন্দ্র মধ্যকু প্রবেশ করি পারিবে। কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী দেশে স্নাতক ডাক্তারী শিক্ষার নামলেখা নিমন্তে 2019 জাতীয় পরীক্ষা এজেন্সি NTA নিট UG প্রবেশিকা পরীক্ষা আয়োজন করুছি। পরীক্ষার্থীক পাইঁ পরীক্ষণ সংস্থা পক্ষর স্বতন্ত্র নির্দেশাবলী জারি করা যাইছি। পরীক্ষার্থীমানে সেমানঙ্কো আডমিট কার্ড সহ ভোটর পরিচয়পত্র, আধার কার্ড কিংবা রাশন কার্ড ভলি গোটিয়ে মূল ফটো পরিচয় প্রমাণপত্র সাঙ্গরে নেবাকু পড়িব। দেশরু আতঙ্কবাদ দূর করিবা লাগি অপরেশন সিন্দুরকু মোদি সরকারঙ্ক অটল সংকল্পর প্রতিফলন বলি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কহিছন্তি। সে কহিছন্তি এই অভিযান সময়ের সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্ব ভারতীয় সামরিক ইতিহাসে সুবর্ণ অধ্যায় ভাবে চিহ্নিত হয়েছে। অপরেশন সিন্দুরর প্রথম বার্ষিকী পূর্বরু গতকালি নয়াদিল্লিরে আয়োজিত শৌর্য সন্ধ্যা নামক এক কার্যক্রমে উদ্বোধন দেওয়া অবসরের শ্রী সিং কহিছন্তি গতবর্ষ April 22 পহলগাম আতঙ্কবাদী আক্রমণ জবাবে মই মাস 7 তারিখে অপরেশন সিন্দুর আরম্ভ হয়েছিল। এই অভিযান জরিয়ে পাকিস্তানে থিবা আতঙ্কবাদী ভিত্তিভূমিকে ভারতীয় সেনা নষ্ট করিবা সহ 4 দিন ধরে সামরিক কার্যানুষ্ঠান জারি রাখিছিল। মই 10 সামরিক কার্যানুষ্ঠান বন্ধ করা বুঝামণা হয়েছিল বলে মন্ত্রী শ্রী সিং কহিছন্তি। প্রতিরক্ষা মন্ত্রী কহিছন্তি দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্র এবং প্রাকৃতিক বিপর্যয় দ্বারা প্রভাবিত লোকঙ্কু সেবা যোগাই দেওয়া ক্ষেত্রে অদম্য সাহস প্রদর্শন করুছি। কার্যক্রমে প্রতিরক্ষা বিভাগ মুখ্য জেনারেল অনিল চৌহান যোগ দিয়েছিলেন। IPL ক্রিকেট গতকালি চেন্নাইর MA চিদম্বরম স্টাডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেন্নাই সুপর কিংস 8 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করেছে। ପ୍ରଥମେ ବ୍ୟାଟିଂ କରି ମୁମ୍ବାଇ ଇଣ୍ଡିଆନ୍ସ ନିର୍ଦ୍ଧାରିତ 20 ଓଭରରେ 7 ୱିକେଟ୍ ବିନିମୟରେ 159 ରନ୍ ସ୍କୋର କରିଥିଲା। ଜବାବରେ ଚେନ୍ନାଇ ସୁପର କିଙ୍ଗସ୍ 18 ଓଭର ଗୋଟିଏ ବଲ୍ରେ 2 ୱିକେଟ୍ ବିନିମୟରେ 160 ରନ୍ କରିଥିଲା। ଆଜି ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ରେ 2 ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ଅପରାହ୍ନ 3:30ରେ ହାଇଦ୍ରାବାଦର ରାଜୀବ ଗାନ୍ଧୀ ଆନ୍ତର୍ଜାତିକ ଷ୍ଟାଡିୟମ୍ରେ ସନ୍ରାଇଜର୍ସ ହାଇଦ୍ରାବାଦ ଓ କୋଲକାତା ନାଇଟ୍ ରାଇଡର୍ସ ଏବଂ ସନ୍ଧ୍ୟା 7:30ରେ ଅହମ୍ମଦାବାଦର ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଷ୍ଟାଡିୟମ୍ରେ ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସ ଓ ପଞ୍ଜାବ କିଙ୍ଗସ୍ ମଧ୍ୟରେ ମ୍ୟାଚ୍ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ଅନୁଯାୟୀ ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶ, ଆସାମ, ମେଘାଳୟ ତଥା ଦକ୍ଷିଣରେ କେରଳ, ତାମିଲନାଡୁ ଆଦି ରାଜ୍ୟରେ ଘଡ଼ଘଡ଼ି ସହ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ଅନୁମାନ କରାଯାଇଛି। ସେହିଭଳି ଓଡ଼ିଶା, ପଞ୍ଜାବ, ହରିୟାଣା, ଚଣ୍ଡିଗଡ଼, ଝାଡ଼ଖଣ୍ଡ, ମଧ୍ୟପ୍ରଦେଶ ସମେତ ଅନ୍ୟ କେତେକ ରାଜ୍ୟରେ ମଧ୍ୟ ଆସନ୍ତା 2 ମଧ୍ୟରେ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣିଥରେ। ପଶ୍ଚିମବଙ୍ଗର ଫାଲ୍ଟା ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମତଦାନ ପ୍ରକ୍ରିୟାକୁ ବାତିଲ କଲେ ନିର୍ବାଚନ କମିଶନ। ସେଲ୍ ପ୍ରସାରଣ ବ୍ୟବସ୍ଥା ବିପର୍ଯ୍ୟୟ ପ୍ରସ୍ତୁତିକୁ ଅଧିକ ସୁଦୃଢ଼ କରିବ କହିଲେ ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ। ଲେବାନନରେ ଇସ୍ରାଏଲ ବିମାନ ଆକ୍ରମଣରେ 13 ଜଣଙ୍କ ମୃତ୍ୟୁ। ଡାକ୍ତରୀ ଶିକ୍ଷାରେ ନାମଲେଖା ପାଇଁ ଦେଶରେ ଆଜି ଅନୁଷ୍ଠିତ ହେବ ନିଟ୍ UG ପରୀକ୍ଷା। ଏବଂ ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ରେ ଗତକାଲିର ମ୍ୟାଚ୍ରେ ମୁମ୍ବାଇ ଇଣ୍ଡିଆନ୍ସକୁ 8 ୱିକେଟ୍ରେ ପରାସ୍ତ କଲା ଚେନ୍ନାଇ ସୁପର କିଙ୍ଗସ୍। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆକାଶବାଣୀ କଟକ। ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା ଶ୍ରୋତାବନ୍ଧ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଚାର କରାଯାଉଛି 102.6 ମେଗାହର୍ଟ ଯୋଗେ। ପ୍ରଚାର କରୁଛୁ ଶିଶୁ ରାଇଜ କାର୍ଯ୍ୟକ୍ରମ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଯୋଜନାରେ ବସନ୍ତ କୁମାର ସ୍ୱାଇଁ, ଉପସ୍ଥାପନାରେ ସରିତା ପଣ୍ଡା। ତେବେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପୂର୍ବରୁ ଏକ ଛୋଟ ବିରତି।

আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু কার্যক্রম প্রচার করা হয়েছে 102.6 MHz যোগে। প্রচার করছু হিন্দি সিনে সঙ্গীত কার্যক্রম। প্রথমে আসন্তু শুনবা কথাচিত্র আন্ধেরু, কণ্ঠশিল্পী মানে হলে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

কার্যক্রমের পরবর্তী কথাচিত্র বড় মিয়া ছোট মিয়া। কণ্ঠশিল্পী মানে হলে উদিত নারায়ণ এবং সুদেশ ভোসলে।

শ্রোতাবন্ধু, আপনার তো জানতি যে আজির সমাজের দুর্নীতি এক বড় ব্যাধি ভাবে উভা হয়েছে, আবু ক্ষেত্রে উণা অধিক দেখবাকে মিলি থাকে। হ্যাঁ শ্রোতাবন্ধু, অনেক সময় বড় বড় দুর্নীতি ও ঘোটালা গোপনরে মধ্যে রহিযায় এবং দোষীটিয়ে মধ্যে দণ্ড পাইবার খসি যায়। এপরিকি অনেক সময় নিরীহ লোকটিয়ে মধ্যে দণ্ড পাই থাকে। মাত্র এই দুর্নীতিকে সমাজর বিলুপ্ত করিবারে সংবাদপত্র ও সাংবাদিক মানকর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমনে আম সমাজর মঙ্গল নিমন্তে সদা সর্বদা জাগ্রত প্রহরী ভাবে কার্য করে সমাজর নিষ্পেষিত ও গরিব লোক মানক সমস্যাকু লোকলোচনকু আনি প্রশাসন পাখরে পৌঁছাই সেমানকু ন্যায় প্রদান করে থাকে। সমাজকু এক সঠিক দিগদর্শন দেবারে সংবাদপত্র এবং সাংবাদিক মানকর ভূমিকা অনস্বীকার্য। কহিবাকু গলে শ্রোতাবন্ধু, সাংবাদিক মানে হেলে সমাজর দর্পণ। সেমানক লেখনীরে এতে শক্তি রহিছি যে তাহা এক সুন্দর, সুস্থ ও ন্যায়পূর্ণ সমাজ গঠন করিবারে সক্ষম। সেথিলাগি তো সেমানকু গণতন্ত্রর চতুর্থ স্তম্ভ বলে কুহাযায়, নুহে কি? হ্যাঁ শ্রোতাবন্ধু। তেবে শ্রোতাবন্ধু, আপনার ভাবুথিবে মু আজি সংবাদপত্র ও সাংবাদিক মানক উপরে এতে সব কথা কহিবার কারণ হেউছি যে আজি হেউছি মে তিন তারিখ, আউ এই তিন তারিখ আম দেশবাসী তথা বিশ্ববাসী মানক পাই মধ্য এক গুরুত্বপূর্ণ দিবস। হ্যাঁ শ্রোতাবন্ধু, আজি হেউছি বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। হ্যাঁ শ্রোতাবন্ধু, গণমাধ্যমর স্বাধীনতাকে বজায় রাখিবা পাই প্রতিবর্ষ মে তিন তারিখকু সারা বিশ্বরে পালিত হয়ে আসুছি বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। তেবে এই দিবস পালনর মুখ্য আভিমুখ্য কণ রয়েছে এবং এক সুসমাজ গঠন দিগরে সংবাদপত্র এবং সাংবাদিক মানকর ভূমিকা কেতে গুরুত্বপূর্ণ সে উপরে জানিবা লাগি আজ আমি আসন্তু আলোচনা করিবা রাউরকেলার জনে খুব জনাশুনা সমাজসেবী তথা বরিষ্ঠ সাংবাদিক শ্রী অক্ষয় কুমার ধলঙ্ক সহিত।

0: পশ্চিমবঙ্গ সমেত চারোটি রাজ্য এবং পুডুচেরি বিধানসভা নির্বাচন পাই আসন্তাকালি ভোট গণতি হয়ে প্রকাশ পাইব ফলাফল এবং রাজ্যের কালবৈশাখী জনিত বর্ষা হওয়া নিয়ে ২৪টি জেলাকে সতর্ক সূচনা জারি কলা পানিপাগ কেন্দ্র। নূতন জাতীয় শিক্ষানীতি ২০২০ শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনিবা সহ সমৃদ্ধ ওড়িশার মূলদুয়া সাজিছি বলে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম্পটে কইছন্তি। উচ্চশিক্ষা বিভাগ আনুকূল্যে ভুবনেশ্বর লোকসেবা ভবনরে নূতন জাতীয় শিক্ষানীতির কার্যকারিতাকে নিয়ে আয়োজিত প্রজ্ঞা প্রেরণা কর্মশালার উদযাপনী সমারোহে যোগদি রাজ্যপাল কইছন্তি, জাতীয় শিক্ষানীতির ছাত্রছাত্রীঙ্কো সামগ্রিক বিকাশ পাইঁ ব্যবস্থা করা যাইছি। মৌলিক শিক্ষাঠারু আরম্ভ করে গুণাত্মক এবং বৃত্তিগত শিক্ষাকে এতে সামিল করা যাইছি। শিক্ষার লক্ষ্য কেবল জ্ঞান আহরণ করা নুহে বরং সমাজের পথ প্রদর্শিত করা বলে শ্রী কম্ভম্পটে কইছন্তি। উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ চারোটি স্তম্ভ পাঠ্যক্রম, শিক্ষকমানঙ্ক প্রশিক্ষণ, ভিত্তিভূমির বিকাশ এবং লর্নিং আউটকম উপরে গুরুত্ব দিয়েছেন। মন্ত্রী কইছন্তি, শিক্ষাকে লক্ষ্য ভাবে গ্রহণ করে শিক্ষার বিকাশ পাই সমস্ত নেতৃত্ব নেওয়া হব। সমৃদ্ধ ওড়িশা গঠন করা হলে শিক্ষাক্ষেত্রকে আগেই নেওয়া পাই সমস্তে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আবশ্যক বলে শ্রী সুরজ কইছন্তি।
1: আমাকে বিশ্ববিদ্যালয় স্তরক নেইকি বিশ্ববিদ্যালয় স্তরের যে কনস্টিচুয়েন্ট কলেজেস মানে অনেক বা হায়ার এজুকেশন ইনস্টিচ্যুশনস মানে অনেক সে প্রতিনিধি মানুষ সেটা অপেক্ষিত করা যাই সেমানকু সেঠারে মধ্যে মার্গদর্শন দেব। এ আজি রাজধানী আরম্ভ হয়েছি এখন সুদূর ওড়িশার কোণ অনুকোণরে থিবা উচ্চশিক্ষা বিভাগর অনুষ্ঠান পাখকু পৌঁছাইবাকু পড়িব।
0: রাজ্যরে সুভদ্রা যোজনার হিতাধিকারী মানুষ আসন্তাকালে সহায়তা রাশি প্রদান করা যাব। ভুবনেশ্বর মহিলা ও শিশু বিকাশ বিভাগ সম্মিলনী কক্ষে এক স্বতন্ত্র কার্যক্রমে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা সুভদ্রা অধীনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি পাইবার বঞ্চিত হিতাধিকারী মানুষ সহায়তা রাশি প্রদান করবে। এই পর্যায়ে ১,২৩,৮৪৯ জন হিতাধিকারী সহায়তা দিয়াযিব বলে সরকার পক্ষ কুহযাইছে। রাজ্যর সমস্ত সহরাঞ্চলের ২৪ ঘণ্টিয়া পানীয় জল যোগানকে সুনিশ্চিত করা সরকার সুজল কার্যক্রম জারি রাখি। ভুবনেশ্বর খারবেল ভবনঠার এনে গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী অধ্যক্ষতার সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। সুজল কার্যক্রম অধীনে মোট ৫৪৪টি পানীয় জল প্রকল্পক অনুমোদন মিলিবা বেড়ে সে ২৯৯টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। এ সম্পর্ক শ্রীমতী পাঢ়ী কইছেন, ২০২৬-২৭ আর্থিক বর্ষে ১০২টি নূতন প্রকল্প সমেত মোট ৩৯১টি প্রকল্প পাই সরকার ১৫০০ কোটি টাকা ব্যয় করবে। ২০২৭-২৮ আর্থিক বর্ষে ৯২টি নূতন প্রকল্প পাই ৯৭৮ কোটি টাকা বিনিয়োগ করা লক্ষ্য রয়েছে। সুজল কার্যক্রমে পূর্ব অনুমোদন মিলিবা ৫৪৪টি প্রকল্প মধ্যে ২৯৯টি প্রকল্প সম্পূর্ণ হয়ে বৈঠক জনাপড়ছে। রাজ্যের আজিঠার ওমফেড ক্ষীরদর বৃদ্ধি পাইছে। নির্ধারিত মূল্যঠার প্রতি লিটর পিছা ক্ষীরদর ৪ টাকা বৃদ্ধি পাইছে। ওমফেড পক্ষর জারি হয়ে নূতন বর্ধিত দর সূচী অনুসারে টোন্ড দুগ্ধ প্রতি লিটর ৫০-৫৪ টাকা বৃদ্ধি পাই বেড়ে প্রিমিয়ম ক্ষীর ৫৪-৫৮ টাকা বৃদ্ধি পাইছে। সেইভাবে গোল্ড প্রিমিয়ম ক্ষীর ৫৬-৬০ টাকা এবং প্রিমিয়ম প্লস ক্ষীর ৬০-৬৪ টাকা বৃদ্ধি পাইছে। পূর্ব এনে ওমফেড পক্ষর বিজ্ঞপ্তি প্রকাশ পাই ক্ষীর দর বৃদ্ধি পাইবা দ্বারা দুগ্ধ চাষী মানে উপকৃত হবে বলে প্রাণী সম্পদ মন্ত্রী গোকুলানন্দ মল্লিক কইছন্তি। সে কইছন্তি, অনেক দিন হব ওমফেড ক্ষীর দর বৃদ্ধি পাই নথিলা। চাষীঙ্ক হিত পাই অধিক দামরে সরকার ক্ষীর ক্রয় করবে। প্রক্রিয়াকরণ ও পরিবহন খরচ বৃদ্ধি পাউথিবারু ক্ষীর দর বৃদ্ধি আবশ্যক হয়ে পড়েছিল বলে শ্রী মল্লিক কইছন্তি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণতি আসন্তাকালে হয়ে ফলাফল প্রকাশ পাইব। পশ্চিমবঙ্গের ভোট গণতি সময় পারদর্শিতা সুনিশ্চিত করা বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা সহ রাজ্যব্যাপী ৭৭টি গণনা কেন্দ্রের কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসন পাই ২টি পর্যায়ে 23 ଓ 29 ତାରିଖରେ ମତଗ୍ରହଣ କରାଯାଇଥିଲା। ତେବେ 24 ପ୍ରଗଣା ଜିଲ୍ଲାର ଫାଲ୍ଟା ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ପୂର୍ବରୁ ହୋଇଥିବା ମତଦାନ ପ୍ରକ୍ରିୟାକୁ ନିର୍ବାଚନ ଆୟୋଗ ଅସିଦ୍ଧ ଘୋଷଣା କରିବା ପରେ ଆସନ୍ତାକାଲି 293 ଆସନର ଭୋଟ୍ ଗଣତି ହେବ। ଆସାମର ସମସ୍ତ 126 ଆସନ ପାଇଁ ଭୋଟ୍ ଗଣତି 35 ଜିଲ୍ଲାର 40 ଗଣନା କେନ୍ଦ୍ରରେ କଡ଼ା ସୁରକ୍ଷା ବଳୟ ମଧ୍ୟରେ କରାଯିବ। ତାମିଲନାଡୁରେ ମଧ୍ୟ ଭୋଟ୍ ଗଣନା ପାଇଁ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି। 234 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ ମୋଟ 10,545 ଗଣନା କର୍ମଚାରୀଙ୍କୁ ଭୋଟ୍ ଗଣତି କାର୍ଯ୍ୟରେ ନିୟୋଜିତ କରାଯିବ। ଶିକ୍ଷା ବିନା ରାଜ୍ୟ ତଥା ଦେଶର ପ୍ରଗତି ଅସମ୍ଭବ ବୋଲି ବିଧାନସଭା ବାଚସ୍ପତି ସୁରମା ପାଠୀ କହିଛନ୍ତି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ଶରଣକୁଳଠାରେ ଏକ ବିଦ୍ୟାଳୟର ବାର୍ଷିକ ଉତ୍ସବରେ ଯୋଗଦେଇ ଶ୍ରୀମତୀ ପାଢ଼ୀ କହିଛନ୍ତି, ଶିଶୁର ଚାରିତ୍ରିକ ଶୃଙ୍ଖଳା ଶୈକ୍ଷିକ ବିକାଶର ଚାବିକାଠି ହେଉଛି ଶିକ୍ଷା। ଉତ୍କଳୀୟ ସଂସ୍କୃତି ଓ ପରମ୍ପରାକୁ ଉଜ୍ଜୀବିତ ରଖିବାକୁ ହେଲେ ଶିଶୁର ସାମଗ୍ରିକ ବିକାଶର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଏହି ଅବସରରେ କୃତି ପ୍ରତିଯୋଗୀମାନଙ୍କୁ ସମ୍ବର୍ଦ୍ଧିତ କରାଯାଇଥିଲା। ଡାକ୍ତରୀ ସ୍ନାତକ ଶିକ୍ଷାରେ ପ୍ରବେଶ ପାଇଁ ଆଜି ନିଟ୍ ୟୁଜି ପ୍ରବେଶିକା ପରୀକ୍ଷା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଦେଶ ତଥା ଦେଶ ବାହାରେ 5,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ପରୀକ୍ଷା କେନ୍ଦ୍ରରେ 22,00,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଛାତ୍ରଛାତ୍ରୀ ପରୀକ୍ଷା ଦେଇଛନ୍ତି। ରାଜ୍ୟରୁ 27 ପରୀକ୍ଷା କେନ୍ଦ୍ରରେ 50,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଛାତ୍ରଛାତ୍ରୀ ପରୀକ୍ଷା ଦେଇଥିବା ଆମ ସମ୍ଭାଦଦାତା ଜଣାଇଛନ୍ତି। ଜାତୀୟ ପରୀକ୍ଷଣ ସଂସ୍ଥା ଦ୍ୱାରା କରାଯାଇଥିବା ଏହି ପରୀକ୍ଷା ଅପରାହ୍ନ 2:00 ଆରମ୍ଭ ହୋଇ ସନ୍ଧ୍ୟା 5:00 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିଥିଲା। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଜନ ଅଭିଯୋଗ ଶୁଣାଣି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆସନ୍ତାକାଲି ବନ୍ଦ ରହିବ। ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ସାଧାରଣ ଅଭିଯୋଗ ଓ ସାଧାରଣ ପ୍ରଶାସନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅଭିଯୋଗ ଶୁଣାଣିର ତାରିଖ ଜନସାଧାରଣଙ୍କୁ ସମ୍ଭାଦପତ୍ର ତଥା ଅନ୍ୟ ଗଣମାଧ୍ୟମ ଜରିଆରେ ଜଣାଇ ଦିଆଯିବ ବୋଲି ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ମିଳିଛି। ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧର ରକ୍ଷା ଦିଗରେ ଗଣମାଧ୍ୟମର ଭୂମିକା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଆଜି ବିଶ୍ୱ ପ୍ରେସ୍ ସ୍ୱାଧୀନତା ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। ଚଳିତ ବର୍ଷର ବାର୍ତ୍ତା ରହିଛି, ଶାନ୍ତିରେ ଭବିଷ୍ୟତ ଗଠନ, ମାନବାଧିକାର, ବିକାଶ ଏବଂ ସୁରକ୍ଷା ପାଇଁ ପ୍ରେସ୍ ସ୍ୱାଧୀନତାକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବା। ଜାତିସଂଘ ସାଧାରଣ ପରିଷଦ 1993 ଆଜିର ଦିନକୁ ବିଶ୍ୱ ପ୍ରେସ୍ ସ୍ୱାଧୀନତା ଦିବସ ଭାବେ ପାଳନ ନିମନ୍ତେ ଘୋଷଣା କରିଥିଲା। ବିଶ୍ୱରେ ଶାନ୍ତି ଓ ପ୍ରଗତି ପାଇଁ ସ୍ୱାଧୀନ, ସଶକ୍ତ ଏବଂ ଉତ୍ତରଦାୟୀ ଗଣତନ୍ତ୍ର ଅପରିହାର୍ଯ୍ୟ। ବର୍ତ୍ତମାନ ପରିସ୍ଥିତିରେ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ସୂଚନା ପ୍ରସାରଣ କ୍ଷେତ୍ରରେ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିର୍ବାହ କରୁଛି। ଗଣମାଧ୍ୟମର ସ୍ୱାଧୀନତା ପାଇଁ ସାମୂହିକ ପ୍ରୟାସର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଏନେଇ ଆଜି ବିଭିନ୍ନ ଅନୁଷ୍ଠାନ ଓ ସଂଗଠନ ପକ୍ଷରୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜନ କରାଯାଉଛି। କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା ପେସାଦାର ସାମ୍ବାଦିକ ସଂଘ ପକ୍ଷରୁ ଭବାନୀପାଟଣାଠାରେ ବିଶ୍ୱ ପ୍ରେସ୍ ସ୍ୱାଧୀନତା ଦିବସ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ପଦ୍ମଶ୍ରୀ ପଟ୍ଟାୟତ ସାହୁଙ୍କ ସମେତ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ଉମାଶଙ୍କର କର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେଇ ଦେଶ ନିର୍ମାଣରେ ଗଣତନ୍ତ୍ରର ଜାଗ୍ରତ ପ୍ରହରୀ ଗଣମାଧ୍ୟମର ଭୂମିକା ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଏହି ଅବସରରେ ଉଲ୍ଲେଖନୀୟ ସମ୍ଭାଦ ପରିବେଷଣ ପାଇଁ ଯୁବ ସାମ୍ବାଦିକମାନଙ୍କୁ ସମ୍ବର୍ଦ୍ଧିତ କରାଯାଇଥିଲା। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା କୁଆଁରିଆ ଜଳଭଣ୍ଡାରରେ ଡଙ୍ଗା ବୁଡ଼ି 2 ମୃତ୍ୟୁ ହୋଇଛି। ଅଗ୍ନିଶମ ବାହିନୀ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି 2 ଉଦ୍ଧାର କରି ଦଶପଲ୍ଲା ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରରେ ଭର୍ତ୍ତି କରିଥିଲେ। ଡାକ୍ତର ସେମାନଙ୍କୁ ମୃତ ଘୋଷଣା କରିଥିଲେ। ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ଆସୋସିଏସନ୍ ପକ୍ଷରୁ 16 କମ୍ ଆନ୍ତଃଜିଲ୍ଲା କ୍ରିକେଟ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଉଦ୍ଯାପିତ ହୋଇଯାଇଛି। ଏଥିରେ ଖୋର୍ଦ୍ଧାକୁ ପରାସ୍ତ କରି ଭୁବନେଶ୍ୱର ଏ ବିଜୟୀ ହୋଇଛି। କଟକ ଓ ଭୁବନେଶ୍ୱରର ବିଭିନ୍ନ ପଡ଼ିଆରେ ଖେଳାଯାଇଥିବା ପ୍ରତିଯୋଗିତାରେ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ 37 ଦଳ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିଲେ। ପ୍ରତିଯୋଗିତାରେ ମୋଟ 103 ମ୍ୟାଚ୍ ଖେଳାଯାଇଥିଲା। ପାଣିପାଗ, ଚଳିତ ସପ୍ତାହ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ କାଳବୈଶାଖୀର ପ୍ରଭାବ ଜାରି ରହିବ ବୋଲି ଭୁବନେଶ୍ୱରସ୍ଥିତ ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ଆକଳନ କରିଛି। ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଘଡ଼ଘଡ଼ି ସହ ବର୍ଷା ହେବା ନେଇ 24 ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। କାଳବୈଶାଖୀ ଜନିତ ବର୍ଷା ଏବଂ କାନ୍ଥ ଭୁଶୁଡ଼ିବା ଫଳରେ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ 6 ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ବୈପ୍ଳବିକ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛି କହିଲେ ରାଜ୍ୟପାଳ। ସୁଭଦ୍ରା ଯୋଜନାର କିସ୍ତି ପାଇବାରୁ ବଞ୍ଚିତ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ଆସନ୍ତାକାଲି ପ୍ରଦାନ କରାଯିବ ସହାୟତା ରାଶି। ପଶ୍ଚିମବଙ୍ଗ ସମେତ 4 ରାଜ୍ୟ ଏବଂ ପୁଡ଼ୁଚେରୀ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ପାଇଁ ଆସନ୍ତାକାଲି ଭୋଟ୍ ଗଣତି ହୋଇ ପ୍ରକାଶ ପାଇବ ଫଳାଫଳ ଏବଂ ରାଜ୍ୟରେ କାଳବୈଶାଖୀ ଜନିତ ବର୍ଷା ହେବା ନେଇ 24 ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି କଲା ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଆଜି ପାଇଁ ଏତିକିରେ ଶେଷ ହେଲା।

প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনায় রীনা দীপ ও বিনয় কুল্লু। কিন্তু তা পূর্বর শুনে নেওয়া এই সূচনা ও বিজ্ঞাপন।

0: কে পড়ছি। হ্যাঁ,
1: ঘরুই
0: অজন্তাকে
1: যাইছন কি অলগা কাহাকে রখাইছি?
0: যে চোরাবার লাগি ওছন আমার
1: আচ্ছা,
0: ঘর পাখর। হ্যাঁ,
1: হ্যাঁ
0: সে যে
1: হ্যাঁ।
0: ওছন চোর ওছন তাঁকে দিয়া যাচ্ছে।
1: হুম হুম তো ছেল মানকর আর কাঁকে সবু যত্ন লাগুছে করুছ
0: ছেল
1: নিজে বি?
0: মানকর কহিলে সেইটা টিকে যেন বলে ছেলটা ছুয়া দেলা সেই সময় টিকে যত্ন করি পড়ছি।
1: আজ্ঞা,
0: আর যে কুকুর রু বসিগলে, কুকুর যেন আমার তো গাঁ ঘরে কুকুর গিরা অছন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: তাঁকর ঠু বসিক লাগি
1: কিছু রোগ বাগ
0: টিকে,
1: ধরছি কে?
0: আর রোগ ভি হচ্ছে তাঁকে
1: আজ্ঞা,
0: তাঁকে পশু ডাক্তারখানাকে টিকে আইসন যেসন হে
1: হ্যাঁ
0: মানকে ভ্যাকসিন সবু টিকা সবু দিয়া করাসু।
1: আজ্ঞা।
0: আর
1: আরো
0: বেশি কিছু না,
1: ছেল যেতে বি ওছন, 6-7টা যাহা বি ওছন, বিক্রি বটা সেমানকর করা হেসি?
0: হ্যাঁ
1: কেনতা কেন
0: সে
1: বিক্রি যাইসি?
0: বিক্রি বটা কহিলে যে খসি গিরা
1: আজ্ঞা
0: ভাই গিরা কি তো 3-4 রু 5 হাজার ভিতরে বি বিক্রি করা যায়, যে খুঁজলে মানে কি।
1: আজ্ঞা,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: দেখ চাঁচ দেখ, আর খসির তো রেট আছে,
1: আজ্ঞা,
0: লোক ঘরে খুঁজি আসন।
1: হ্যাঁ
0: হম, এত তো খসির রেট বহুত আছে, এটি লাগে কাহারি ঘরে পার্টি সার্টি বাহাসা হইলে তাঁকর ঘরে আছে কহিকি সে মানে নিজে খুঁজি আসন
1: আচ্ছা আচ্ছা।
0: ঘরকে, তো আমাকে অসুবিধা নি লাগছে।
1: বিক্রি বটা হেলা
0: বিক্রি
1: না
0: বটা
1: এই সিজন থি
0: এসেছন্তি বেশি নে গোটে খসি থিলা,
1: কেতে রে বিক্রি গলা?
0: তেমন খসিটা 10-15 হাজার ভিতরে আমি
1: বিক্রি
0: বিক্রি। হ্যাঁ
1: দেউছন?
0: বিক্রি
1: হ্যাঁ হ্যাঁ
0: দেউছ। 10 হাজার ভিতরে আমি যে মিডিয়াম সাইজের ছেলেটা বেশি ভি বড় নি
1: আগে,
0: সেটা 10 ভিতরে নেউছন
1: হ্যাঁ
0: ছেল দেখিকে, আর
1: আগে
0: যদি টিকে ছেলেটা টিকে ভুল আছে সেইটাকে 10-র উপরে
1: আগে।
0: 15 ভিতরে হিতা করিকে দেউছ।
1: আচ্ছা, তো এই বরস গুটে ন বিক্রি করিছ?
0: গুটে নৌ করিছ? হ্যাঁ
1: আগে আরো বিক্রি তো ইহা দেখা হেবার লাগি রেডি হেলান কি
0: হ্যাঁ
1: নেই?
0: রেডি কহিলে টিকে নিহা বড়।
1: হ্যাঁ,
0: ছোটু বিক্রি করলে আমার ফায়দা ঠিক
1: ফায়দা
0: বেশি
1: নেই
0: নেই
1: হইয়া,
0: হয়ে
1: নিহাতি তো 3 বরস লাগি যাইছে
0: লাগি যেছে।
1: সেমানকে
0: হ্যাঁ
1: বিক্রি বটা করবার লায়ক মনবার কি বলে ই ভিতরে হেনতা কিছি হেই পারবে বিক্রি লাগি অছে কি এ বরস গুটে হি যিবা
0: এ বর্ষ আউ গোটে বাহারি যা,
1: বাহারি
0: বাহারি
1: যিবা?
0: যা। হ্যাঁ
1: হ্যাঁ,
0: বিক্রি লাগি
1: বাহাঘরিয়া সিজন তো চালিছে যে।
0: সিজন চালিছে। হ্যাঁ
1: আজ্ঞা, তো ছেলর ডিমান্ড খাস করি আপনকর গাঁরে হি বিক্রি যাচ্ছে কি বাহারু বি আসুছন?
0: গাঁরে হি আমার এরিয়ারে হি খুঁজি খুঁজি চালি যেসন গাঁ ঘরে হি
1: আগে
0: অছন, আউ মানে ভি প্রায় সবু এসে জিমা মানে ভি অছন না
1: আগে,
0: নিজ নিজ হিসাবে সেমানে ভি
1: তো আপনকর গ্রুপ র
0: মানে কইছে
1: সভে ছেল হেলা কুকুড়া হেলা এটা মানে রখিছন
0: রকিছ।
1: কোন?
0: হ্যাঁ আর
1: হ্যাঁ
0: গাঁ ঘরে
1: হ্যাঁ
0: মানে সব করে ঘরে
1: আগে,
0: অছে ছেল আউ কুকুড়া এসব তো নিহাতি
1: আপন ছেল আর
0: রখাইছে,
1: কুকুড়া রখিছন কি আর কানা বি রখিছন?
0: ছেল কুকুড়া তারপরে গরু গাই চার পট দি।
1: অছনে
0: হ্যাঁ
1: সেমানকর বি এই গুরসটা বিক্রি বটা করছন?
0: গাই গাইরু কিছু গুরস খাইবার লাগি ঘরে
1: আচ্ছা,
0: হেউছে, আউ বড় আছে সেটা হল
1: হল
0: চাষ,
1: লাগি
0: চাষ করে
1: চাষ
0: সেই হিসাবে
1: কাম
0: আমাকে
1: লাগি
0: হ্যাঁ
1: ব্যবহার হচ্ছে?
0: ব্যবহার করা যাচ্ছে, সেথিপাই আমাকে সুবিধা লাগুছে।
1: আজ্ঞা আজ্ঞা। তো আর কাঁ কাঁ সুবিধা হেলে আপনকর আরো টিকে ভাল ভাবে এই প্রাণী পালনটা করি পারতে বলি ভাবুছন?
0: আমি ভাবিছু যেটা কি গাই
1: আজ্ঞা
0: যেটা কি জার্সি গাই রাখলে
1: আজ্ঞা,
0: আমি ক্ষীর পাইবি পারবো,
1: হ্যাঁ
0: অধকা আও বিক্রি বি করিকি আমি লাভ পাই পারবো কহিকি আমি ভাবিছু।
1: তো সেটার লাগি কিছু যোজনা করলেন এবু?
0: যোজনা তো করা যাচ্ছে,
1: আজ্ঞা,
0: আমি কিছু নেই, আমি তো এসএসজি রয়েছে সেই হিসাবে এসএসজি রহে কিছু টঙ্কা উঠাইকি আমি বিজনেস লাগি আগে বড়বা
1: গাই
0: কহিকি
1: পালন
0: করবার
1: লাগে সেথি হি লগাবে?
0: লগাবো। হ্যাঁ
1: আজ্ঞা, তেবে নানি আপন আসলে আর আমার এই বৈঠকি থি সুন্দর ভাবে নিজের প্রাণী পালন বিষয়ে কহিতি পারনু, আপনকে বহুত বহুত ধন্যবাদ, জুহার।
0: জুহার।